0: শেষ হলা ভক্তি গীতর কার্যক্রম বন্দনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপনা করেছেন কবিপ্রসাদ মিশ্র।

বা সতর্ক ভাবে রহি আমি যদি চলপ্রচল করিবা আমার নীতিদিনর কার্যক্রমক সম্পাদন করিবা এথিরে শীঘ্র আরোগ্য লাভ মিলি থাকে তবে অভিজ্ঞ যোগ প্রশিক্ষকঙ্ক পরামর্শ নেই দৈনিক তাড়াসনর অভ্যাস বক্রাসন অর্ধসলভাসন মকরাসন গোমুখাসন র অভ্যাস সহিত আপনি সকালে যেতবে টাইম মিলুচি কিংবা আপনি সন্ধ্যাবেলে বি সময় মিলুচি সবাসনরে 10 মিনিট পাই বিশ্রাম নিয়ন্তু তা সহিত প্রচুর পরিমাণে পানি পিয়ন্তু তা ফলে কোষ্ঠকাঠিন্যতা ভাবে প্রবলেম রহবনি কারণ যেতবে পর্যন্ত আপনার কোষ্ঠকাঠিন্য ভাল হয়নি এই পিঠি যন্ত্রণার মুক্তি মিলবা সহজ হয়ে নথায় তেণুকরি যে যোগ বিশারদ সে প্রথমে দেখতে খাদ্যপেয় যে রোগী কো ভা খাদ্য খাওছি সে দৈনন্দিন জীবনরে এসি রে কেসম রহুচি আমার যে আধুনিক জীবনশৈলী আমার রয়েছে যেমন আগর রয়েছে আমি যদি তলে বসি বসি ঘরক ওড়াউছে তাহলে আঁঠুর এক্সরসাইজ হয়ে থাকে পেলভিক রিজন এক্সরসাইজ হয়ে থাকে।

0: শ্রোতা বন্ধু, এই সুন্দর গ্রহ পৃথিবী আমার বাসস্থান। নিয়মিত ধারে অনুশাসিত ঢঙ্গে সে তার ইষ্ট সূর্যঙ্ চারিপাখে বুলুছি, পুনি নিজে নিজ অক্ষ চারিপটে ঘুরি ঘুরি সৃষ্টি করুছি দিন ও রাতে। প্রতি চবিশ ঘণ্টার অবধি পরে আমাকে ভেটি দেউছি এক নূয়া সকাল, নূয়া নূয়া অনুভব আকর্ষণ নেই আসুছি সকাল। তেবে সময় অনুসারে নিজ নিজের চেতনা স্তরক নেই ভাবনা অভ্যাস আনি দিয়ে প্রাণীর প্রকৃতি অন্য সব প্রাণীকে ছাড়ি দিলে মানুষের অভ্যাস ও পরিকল্পনা গুড়িক সহিত আমি অভ্যস্ত। আজ প্রভাতরে এই সময় উদ্দেশ্যে নিজের অভিব্যক্তি বাড়ন্তি।
1: মু হচ্ছি আলোক কুমার সাহু, প্রশাসনিক অধিকারী, জেপিএম রোটারি চকি চিকিৎসালয় কটক। সকাল হচ্ছে প্রত্যেক মানুষ গোটে নূয়া সময়, প্রত্যেক দিন সকাল আসে এবং সকালের সমস্ত নূয়া নূয়া জিনিস মন ভিতরক আসে। সকাল উঠিবা মাত্রে আজিকা দিনরে কোন করিবার চিন্তা থাকে সেগুলিকে আমি গোটিয়ে পরে গোটিয়ে নির্দিষ্ট করে থাকি। মু সকাল পাঁচটার উঠে এবং মু ভোর উঠে সারা পরে মোর নিত্যকর্ম সারি যায় পার্ক। মু দুই ঘন্টা মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াক সারি আসলা পরে দেহরু যে ঝাল বহি যায় মতে লাগে যে আজির সকালটা এক সুস্থ সকাল বলে মতে ভাল লাগে। তেণু প্রত্যেক নাগরিক মানে সকালকে ঠিক ভাবে উপযোগ করা দরকার, কারণ সকাল গোটে এমিতি এক সময় যে সময় আপনার চিন্তাধারা সকারাৎমক হওয়া দরকার। মানুষ সমাজের এমিতি এক পরিবেশে মানুষ বঞ্চি রয়ে থাকে যে সে সমাজ পাই কিছু করা দরকার। তেণু মু কিছু সময় যেত

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে পুরাতন রচনার শিল্পী মনমথ মিশ্রা।

রাত্রি বুঝে তিনটা হব, কাল এ যায় তো কেহি আসিলেনি, তাহলে তাহলে কোন মু যা ভাবুছি ঠিক সেইয়া গোটে অদৃশ্য শক্তির হাত অছি এথিরে। ঝরকা সে পাখরে আলোতে নো কোন হইপারে, কোন হইপারে সেটা রোড নিয়া বলি দিচ্ছি। আরে আরে আরে মুক্তি তাই পুরো কুটিং পড়লা। হ্যাঁ রঞ্জু রঞ্জু

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হেলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो, ए लिंक पर थी एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণবাক চাহুলে আমাকে এসএমএস করতু 09495963210 নম্বরের আমি রহলু আপনার এসএমএস অপেক্ষায়।

তেমনি শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি সারিছি, চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছেন্তি। প্রথম এসএমএস টি পঠাইছেন্তি প্রভাকর পাত্র, সুদাম দেবতা এবং প্রমোদ রথ, মহম্মদপুর বিলহাট কটক। আপনার শুনবাক ইচ্ছা প্রকাশ করেছেন শঙ্খা সিন্দুর কথাচিত্রর গীত, তুমি হি স্বর্গ মোর, তুমি দেবতা মোর, তুমি হি শঙ্খা তুমি হি সিন্দুর। গীতটি গাইছেন অনুরাধা পোডওয়াল। তেবে আপনার অনুরোধর গীতটি প্রচার করছু আপনার।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু মুন্ডারি গীত, পরিবেশন করিছন্তি বুদ্ধুরাম সিং এবং সাথী।

0: আশা করুছি আপনার এই গীতটি ভালো লাগিথ বলে
1: গীতটি খুব ভালো লাগিল ধন্যবাদ
0: আপনার পরিবার কি সব অনেক
1: পরিবার মো স্বামী অনেক দুইটি পুয় বড় পুয়টি টুয়েলথে পড়ুছি আান পুয় পঞ্চম শ্রেণী পড়ুছি
0: সে আপনার কোণ স্বপ্ন রয়েছে
1: মা হিসাবে তো প্রথম স্বপ্ন হচ্ছে মো পিলা দুইটি ভালো পিলা হুয়া
0: আজ্ঞা
1: যেমি অবি আপনার কৌলি কেবি মার্ক ওরিয়েটেড নুহে আজ যাই কেবি কী মার্ক কম আসা বলে কেবি প্রশ্ন করে নি কেউ সবজেক্ট যদি মার্ক কম আস মু যদি জানুছি মো পিলাঙ্কর সেতিকি দক্ষতা অছি সেমানে সেতিকি বুঝিছন্তি সেতিকি জ্ঞান অছি সেইটা মো পাইঁকা সফিসিয়েন্ট কইয়া পাই গলে
0: আজ্ঞা আপনার তো লেখালেখি করুথিলে এই লেখালেখিকু নেই আপনার আগুকু কিছু যোজনা রয়েছে
1: হ্যাঁ ইচ্ছা অছি কেতে গুড়ি কবিতা লিখিছি কেতে গপ অছি তাকু মিশাই গোটে পুস্তকরে প্রকাশিত করিয়া কো ইচ্ছা অছি দেখা যাও কেতে দূর সফল হই পারুছি
0: তবে শেষে আমার শ্রোতা মানুষ আপনার কোন কহিবাকু চাইবে
1: এতিকি তো কহিবি সমস্তে খুশি রে রুহন্তু সমস্তে মিশিকি রুহন্তু আজিকালি সমাজ রে সমস্তে যেতে পাঠ পড়ুছন্তি সমস্তে চাহুছন্তি আমি গোটে ভালো ডক্টর হো ভালো ইঞ্জিনিয়ার হো ভালো সাইন্টিস্ট হো কিন্তু বহুত কম স্টুডেন্ট ভালো স্টুডেন্ট চাহুছন্তি যে আমি গোটে ভালো টিচার হো বলি মু কিন্তু এতিকি কহিবি আজিকা দুনিয়ারে বি আমাকু গোটে ভালো টিচার দরকার কিছু ভালো স্টুডেন্ট বাহারন্তু যোমানে কি টিচার হবাকে ইচ্ছা করন্তু কারণ যদি আজ আমি গোটে ভালো টিচার হয়ে পাইবা আগুক আমি ভবিষ্যতের বহুত কিছু ভালো ভালো ডক্টর ইঞ্জিনিয়ার বাহার করে পাইবা

0: তার গর্ভস্থ সন্তান কন্যা বা পুত্র যদি সূচাই দিয়া যায় এবং আধুনিক উপকরণ দ্বারা গর্ভস্থ সন্তানর লিঙ্গ নিরূপণ করে তাকে নষ্ট করা বাধ্য করা যায়, তাহলে সেইভাবে পরিস্থিতিতে সেই গহীর্ত অপরাধ পাই অপরাধীকে তিন বর্ষ জেল দণ্ড ও 10,000 টাকার জরিমানা দেবাকে পড়িথায়।
1: বেড়ে কন হুয়ে না জনে জনে গর্ভবতী মহিলা বাধ্যবাধ্যকতার তাকে লিঙ্গ নিরূপণ করে সে ভ্রূণটি বাহার করা বাধ্য করা যাই সে পরিস্থলে কন করা যাই পারিব।
0: কন্যা ভ্রূণটি যেতবে লিঙ্গ নিরূপণ করা দ্বারা সে জাঁপারে যে গর্ভস্থ ভ্রূণটি হচ্ছে কন্যা ভ্রূণ, সে বেড়ে বেড়ে পরিবারবর্গ সে বাধ্য করতে না না আমার ঝিও দরকার নাই তেণু এখন তু বাধ্য হয়ে নষ্ট করব। কিন্তু মাটির মানসিকতা সেপর নথায়, সে সেতবে বহুত কষ্ট পায়ে এবং সে পরিস্থিতিতে সে কন করব, তেণু উপায় শূন্য হয়ে সে বাধ্য হয়ে সে সহিত চিকিৎসালয় যায় এবং তার আবর্ষণ করা বা নষ্ট করা ভ্রূণটি নষ্ট করা।
1: এতে আইন রয়েছে কি?
0: নিশ্চিন্ত ভাবে আছে। জনে গর্ভবতী মহিলা যদি কেহি স্বইচ্ছার হেউ বা নিজ নিজের পরিবারবর্গ দ্বারা বাধ্য হয়ে নিজের গর্ভ পরীক্ষা করে লিঙ্গ নিরূপণ করাইবা ভি প্রোৎসাহন পাই বা নিজে প্রোৎসাহিত হয়ে থাকে, তাহলে সে ঘরের পরিবারবর্গ বিরুদ্ধে অভিযোগ আনিপারে এবং সে বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করা সঙ্গে সঙ্গে তাকে এই আইনের সহায়তা প্রদান করার সুবিধা অছে। মাত্র যদি স্বইচ্ছার নিজের গর্ভস্থ সন্তানের লিঙ্গ নিরূপণ করা ভি সে নিজে অপরাধ করতে, তাহলে সে নিজে মধ্য আইন অনুযায়ী দণ্ডিত হয়ে পারিবে।
1: এই আইনর সফলতা পাই আমি কোন করি পারিবা?
0: যে সাধারণত এই আইনর আবশ্যকতা তার সফলতার হি পর্যবেসিত, এণু গোটিয়ে মা তার অনাগত শিশুর লিঙ্গ নিরূপণ করে তাকে প্রসব করে দুনিয়ার আলোক দেখাইবা পূর্বরু যদি স্বইচ্ছার তাকে বাটরু হি ফেরাই দিয়ে তা অপরাধ নিশ্চিত। মাত্র এই আইনকু কার্যকারী করাইবা পাই যেউ সবু বিধিবদ্ধ উপায় ও দণ্ডবিধি ব্যবস্থা রয়েছে তাহাদ্বারা ক্রমশ কন্যাভ্রূণ হত্যা রোকিবার উদ্দেশ্যকু বহু পরিমাণের সফলতা আনিদেছি কহিলে অত্যুক্তি হেব না। সন্তান সৃষ্টি করা নারীত্বর এক মর্যাদা ও তার সার্থকতা কেবল তার মাতৃত্বরে হি মিলিথায়, এণু সে পুত্র সন্তান হেউ বা কন্যা সন্তান হেউ সে কেবল মা পরি মাটিয়ে, এণু সে অন্ধার গহরুরু আলোককু আনিবা পাই সে কেবল আলোক বর্তিকা মাত্র।
1: আপনাকে আমার অনুষ্ঠান তরফরু ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
2: সমগ্র বিশ্বরে পুয়ো ঝিও মানঙ্ক ভিতরে থিবা ভেদভাব ন রখি কন্যা সন্তান মানঙ্কু সবু প্রকারর সুবিধা যোগাই দেবা পাই আমি সমস্তে সচেতন হবা নিহাতি আবশ্যক।
3: শুনিলি কার্যক্রম আম আইন, উপস্থাপনারে থিলে রঞ্জিতা পাত্র, প্রযোজনা সত্যস্মিতা বেহেরা। আকাশবাণী কটক শুণন্তু হিন্দি কথাচিত্র লভ ষ্টোরি গীত কণ্ঠদান করেছেন অমিত কুমার এবং লতা মঙ্গেশকর।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া লঘু সঙ্গীত এবং ওড়িয়া আলবম গীত শুনিবাকু চাহুছি ওড়িয়া আলবম গীত শুনিবাকু চাহুতিলে আম পাখকু শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু 09495963210 নম্বর রে আমি রহিলু আপনমানঙ্কর এসএমএস অপেক্ষারে।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসি যাই চলুন দেখা প্রথম এসএমএস টি কে পঠাই প্রথম এসএমএস টি পঠাই শীর্ষা কনিকা ছক কটক রু শুণবাক ইচ্ছা প্রকাশ করেছেন ইরা মহান্তি গাই গীত এ মন মোর হয়ে আজ তোলিবাক বালিঘর তাহলে আপনার অনুরোধর গীতটি প্রচার করছু শুনে নিয়ন্তু।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহতু সুরক্ষিত রুহতু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: अक्षय कुमार महांती गाई गीतटी को रचना कर शीर्षानंद दास कानुनगो तेबे सुनिबाको अनुरोध करी एसएमएस करिछंती महम्मदपुर बिलहाट कटक्रु दुर्योधन पात्र बाउरी बंधु पात्र एवं सुदाम देवता।

0: ঠিক সময় বুণন্তু আউ প্রচুর অমল গ্যারেটি পাঁচু
1: চাষ বিষয় চাষী ঠার ভালো কি জাঁছি বিহন ঠিক সময় বুণা যাই সারিছ
0: ফসল বিষয় নুহে এনপিএস সঞ্চয় বিষয় কুচি
1: আজ্ঞা ইয়ে এনপিএস সঞ্চয় কম
0: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্କ প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু
2: এথরিতরি গাইছন্তি কুমার সানু এবং অলকা একনিক চলচ্চিত্র করণ অর্জুন।

আজির বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী মহম্মদ সিকন্দর আলম। শিল্পী অনেক নারায়ণ প্রসাদ সিংক রচনা। মন্দিরে সিয়ে না, মসজিদে সিয়ে না, মিছে তু বুলুছু মক্কা মদিনা কাশী বারাণসী ধাঁ।

এইটি শেষ হলো আজির বন্দনা। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি মহম্মদ রফিক।

বিধবা মানকর জাতীয় কিছু নিশা থাকে আউ গোটে আনিমল অরিজিন বা যোগাক আমার কোন পশু জাতীয় সেতু সৃষ্টি হয়ে থাকে। অফিম গোটে জিনিস যুতির কি মরফিন বলে গোটে বাহারে মানে 10 গ্রাম অফিম কু যদি বাহার করা যায় সেটা 0.1 সে মরফিন বাহার। এই মরফিন রু হিরোইন ব্রাউন সুগার আজ বজারে মিলুচি চোরাচারণ হচ্ছে যার কি কষ্ট আন্তর্জাতিক স্তরের কেজিটা কোটি টাকার অধিক যার চোরাচারণ চের বহু দূরক লম্বিছে। তাপরে আউ গোটে কথা ইন্টারন্যাশনাল যে ড্রগ আবিউজ হচ্ছে বা যে পরিবার সব ধ্বংস পাচ্ছে এতে যে প্রকার র্যাকেট চালছে সেটা থ্রু আউট ওয়ার্ল্ড চালছে। তাপরে ওড়িশা উপরক ফেরি আসবি, ওড়িশা গোটে রাজ্য তার 470 কিলোমিটার হচ্ছে কোস্টল্যান্ড, সদাবেলে তা ভিতরে বিভিন্ন সময়ের মাছ ধরা ট্রলর ব্যবহার হচ্ছে। পর্টিকুলারলি ওড়িশার যেটা হচ্ছে জলেশ্বর লাইন, জলেশ্বর পাখাপাখি এ জিনিস আসিকি পৌঁছিছি, সমুদ্রকে যে যাচ্ছেন মাছ ধরিবা মাছ ধরি আসছেন সেইটি তার ট্রানজাকশন হুয়ে এবং তারপরে সে পড়ে আসুন। এছাড়া কেন্দ্রাপড়ার কিছু অঞ্চল আছে, খরনাশী অঞ্চল তা ভিতরে যেটা কি তা ভিতর কি যাইবি পারবে সে এইভাবে সব জায়গা সমুদ্র ভিতরে এইসব জিনিস আসছে, আসিলা পরে স্থলপথরে হোক বা কেমতি ট্রেন ট্রেন যেতে পাইলে লোক নেলে বা বাইকরে বি আসছেন আউ বহুত ইয়ং পিলা যে পাঠ সাঠ পড়ুচার যে ভবিষ্যৎ অনেক সেই মানে হি একু সব ট্রান্সপোর্টেশন করছেন যেটা কি ধরা যাচ্ছে আমার মধ্যে আমি জানুছে প্রত্যেক দিন প্রায় খবর কাগজে প্রকাশিত হচ্ছে। আকচুয়ালি এথুর যে মানে নিবৃত্তি রুচান কিছু পরবর্তী সময় নিজে সে সুইসাইড করে দেওয়ার আতবে পয়সা নপাই সে বিভিন্ন প্রকার ক্রাইম অপরাধ বি অপরাধের জড়িত রুচান সমস্ত নিবেদন করবি যে সব জিনিস ব্যবহার করছেন সে নিবৃত রহবা দরকার তাদ্বারা তাঁর ভবিষ্যৎ এবং সমাজ কল্যাণ হয়ে পারিব। আইন দৃষ্টি বর্তমানে আস্তে আস্তে ইয়ার ব্যবহার প্রত্যেক কন্ট্রি জগিলে এবং সে ফেস নৌ।

0: এবং সেইথিপাই মুঁ সেতবে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আরম্ভ করছো ভক্তিগীতর বিশেষ কার্যক্রম অঞ্জলি কণ্ঠদান করিছন্তি রবীন্দ্র কুমার মহাপাত্র স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করিছন্তি শরত কুমার নায়ক প্রযোজনা দুর্গা মাঝি শিল্পী পরিবেশন করিছন্তি গৌর পটনায়কঙ্ক রচনারে ভক্তিগীত প্রথমে শিল্পী গাইছন্তি জগতর নাথ আহে জগন্নাথ প্রণাম করুছি নই এ সৃষ্টি তোমার আহা কি সুন্দর তুলনা তাহার নাহিঁ

আমাদের সীমান্তরে জমি রয়েছে। আম দেশকু শত্রু অনুপ্রবেশ করে বলে আম দেশর ভূস্বর্গক লুণ্ঠন করে পে বলে এ মহান ত্যাগ উৎসর্গ দেশবাসী মহান সুখ। সেই সিপাহী মানে হি আম দেশর প্রকৃত বীর প্রকৃত নায়ক। সবুরি ভিতরে সদ্ভাব শিখাই দিয়ে সে এমিতি দেশ প্রতি সেবা মনোভাব বৃদ্ধি করে।

0: ଏଇଠି କହି ରଖୁଛୁ, ଆଜି ଦିନ 11:30 ପ୍ରଚାର କରିବୁ ସଙ୍ଗୀତ ରୂପକ ମହରମ, ପରିବେଷଣ କରିବେ ସକିଲ ଅଖ୍ତର ଏବଂ ସାଥୀ। ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଶୁଣନ୍ତୁ, ନାଟକ ରାମ ମହମ୍ମଦ ସିଂ ଆଜାଦ, ରଚନା ସୁକଦେବ ସ୍ୱାଇଁ, ପ୍ରଯୋଜନା ହିମାଂଶୁ ଭୂଷଣ ସାବତ। ନାଟକ ରାମ ମହମ୍ମଦ ସିଂ ଆଜାଦ।
1: Ram Mohammad Singh Azad, an Indian born accused in the murder case of Sir Michael O'Dare, be produced before the Honorable Court No. 8. Ram Mohammad Singh Azad.
2: Look here, Mr. Ram Mohammad Singh Azad.
3: Kuntu Dharmavatar.
2: Tell me, why did you kill Sir Michael O'Dare? She tumode shara seba karitila. He served your country as a lieutenant governor.
3: Why did I kill him?
2: Order, order.
3: But I killed him. My lord, I killed him at last.
2: Yes, good, tell me, why did you do so? Tume kai ki apori kala?
3: Mor se lokota upare prachanda rago thila. Au ta chhora, ei prakarar mrityu ta pai khub joruri thila dharmavatar.
2: What? What do you mean by that?
3: Hey, Michael O'Dare. জারি অনাওয়ালা বা জঘন্য হত্যাকাণ্ডর অন্তরালে থিলা অসল মহানায়ক। এই লোকটার চরম প্রতিশোধ নেওয়াকু মতে কম কষ্ট করিবাকু পড়িনি মাই লর্ড। দীর্ঘ 21 বর্ষর বিনিদ্য রজনীর প্রস্তুতি পরে এবে মো কাম সরিছি। মো দেশ মো জাতি পাই এই পবিত্র কর্তব্যটিকক শেষ করে মো আশ্বস্ত। ধর্মাবতার, মো স্মৃতির শহর ভিতরে এবে বিজয় উল্লাসর বর্ণাঢ্য মহোৎসব আরম্ভ হয়ে যাইছে। মু খুশি, খুব খুশি।
2: কন কহিল, তুমি ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ফর ইয়োরসেলফ ফর 21 ইয়ার।
3: এত সময় বি অপেক্ষা করিবা কো পড়িন থান্তা ধর্মাবতার। যৌদিন মোর এই স্তব্ধ কাতর আখি জড়িক জালিয়ানওয়ালা বাগ রুধির সিক্ত রণাঙ্গন দেখিলা, সেদিন মোর বয়স হইতিলে মাত্র 19 বর্ষ। তাহে নথিলে
2: হোয়াট ইউ মিন, কন করি থান্তা তুমি?
3: মোর সেই নিরীহ দেশবাসীঙ্ক রক্তরে হোলি খেলিথিবা এই জেনারেল ডায়ার ଆଉ ତାର ଅଫିସର ଲେଫ୍ଟନାଣ୍ଟ ଗଭର୍ଣ୍ଣର ମାଇକେଲ ଓଡେୟାର ରକ୍ତରେ ରକ୍ତତର୍ପଣ କରି ମୁଁ ମୋ ଦେଶର ଅମର ଶହୀଦମାନଙ୍କୁ ବଧେଇ ଜଣାଇଥାନ୍ତି।
2: ମୋଷ୍ଟ ଅନ୍ଲକି ୟୁ ଆର୍।
3: ମୁଁ ଜାଣେ ମୋ ପାଇଁ ମୃତ୍ୟୁଦଣ୍ଡ ସୁନିଶ୍ଚିତ, ତଥାପି ମୃତ୍ୟୁକୁ ମୁଁ ଭୟ କରେ ନା ଧର୍ମାବତାର। ଏକଥା ମଧ୍ୟ ମୁଁ ଜାଣେ ଯେ କୋଟି ଜନତାର ମୁକ୍ତି ମଶାଲକୁ ଆଗେଇ ନେବା ପାଇଁ ମୋର ମୃତ୍ୟୁ ଖୁବ୍ ଅକିଞ୍ଚନ। ମୁଁ ଯେ ମୋର ଜନ୍ମଭୂମି ପାଇଁ ମୃତ୍ୟୁବରଣ କରୁଛି, ଏହାଠୁ ଭଳି ପରମ ସୌଭାଗ୍ୟ ମୋର ଆଉ କ'ଣ ଥାଇପାରେ ଧର୍ମାବତାର।
2: Come to the point. Oshal Kothaku Acha.
3: Ei, Ram Mohammad Singh Azad, Orof, Uddam Singh. Balya Kalar Udaridra Charama Kosakat Pithare, Swadhinotaro Omrutaku, Akonta Panakoriasche. Ebe Modhyo, Morse Onathas Tramajivanara Ghatuna, Maneochi Dharma Avatar.
4: আরে রে, এই তো সবু পিলা ক্লাস কু চালি গলেনি, অথচ সেটি উদ্দাম ঠিয়া হয়ে রয়েছে কাইকি। ওফো, নিত্যদিন তার এই চগলামি তরিকা। উদ্দাম, এ উদ্দাম, আরে ক্লাস কু যা।
5: মু ক্লাস কু যিবিনি ফাদার।
4: যিবুনি
5: না?
4: কিন্তু কাহিকি? আরে আরে, তুই এমিতি কান্দুছ কাহিকি? তোতে কোন কে কইছন্তি?
5: সবু পিলা মতে থটটা করছন্তি ফাদার।
4: কোন থটটা করছন্তি?
5: মোর কুয়াড়ে বাপা নাই।

0: শোভাযাত্রা ডেপুটি কমিশনার পঠিয়ার চলছে চল চল চল চল আমি তাকে সাহায্য করবা দেশ যাও যান রহু মা
1: হেগি বেগি চাল মনোহর বেগি বেগি চাল।

0: ছন্দা ছন্দি কোলাকুলি সহস্র কণ্ঠ আজ এক হয়েছি। আজ নির্যাতনা কেবল জনতার নয় ভাই মানে এ সমস্ত এ মনুষ্য জাতির এ ভারতবর্ষর প্রতিটি সন্তান ভাই মানে দায়ের হাত গড়ি কেতটা গুর্খা সিপাহি আবার কিছু করে পারবে না। আজ এক সুন্দর পবিত্র দিবস আম অমৃতসরে চাষী ভাই প্রিয় এই ফসল মেলা বৈশাখী পর্ব পালিত হবার এক অপূর্ব আনন্দ মুহূর্ত। আজ পরে পবিত্র দিবসে এই নির্লজ্জ ডাইভার আম রাস্তা উপরে চারিজনকে উদ্ধারকঙ্ক বেড়ে বেআইন ঘোষণা করেছি। না না আম বসুধা উপরে ছিড়া হবার অধিকার কু এই বিদেশী সরকার আমার ছড়াই নেই পারিব নাই। আপন মানে জানি রাখুন ভাই মানে আম স্বাধীনতার এই যে হচ্ছে অন্তিম পত্র। আজ আমি সমস্ত একাকার হিন্দুর মন্দির মুসলমান মসজিদ শিখর গুরুদ্বার আজ গোটিয়ে মন্ত্র সবুঠ উচ্চারিত এ ব্রিটিশ শাসন কবলর দেশের ইজ্জতকে বঞ্চাইবা হব এ বেমানি ভাইয়ের যুদ্ধ ধমকরে আমার ডরি যাবার নাই ভাই মানে আমার ডরি যাবার নাই।
1: নো ব্রিগেডিয়ার ডায়ার বেমান ইটস টু মাচ ইটস টু মাচ ইউ ড্যাম নেটিভস Soldiers, get ready for my firing order.
0: I will say, K.I. Bauri Palani, I am a priyane tangara, jail was the apatra baatha kuruchi. Aapna maane sa rakhya sa daya, kimba ta sipai maanan kaare chaan tu nahi.
2: Oh, daya puri rakhya sa,
1: No, no, it's intolerable. Soldiers, fire!
2: কিছু করি পারিব না। এবার দেখা ওয়াট অ্যান ইংলিশ জেনারেল ক্যান ডু।
3: হাতের গুড়িটাই পশি গেল পানি বলতে মুন্ডো তথাপি কিছু পানি রয়ে যাইছি যে ইস মতে কাইকি সব অন্ধার দিশুছি মো হাতের গুড়িটা বিন্দু ফটাই দৌছি যে গোড় দিটা বড় দুর্বল লাগুছি কাহাকু কেমিতি থরে পানি টিকে দিয়ন্তি মু কোন করিবি ভারি কষ্ট হউছি। আরে কি এই তো স্ত্রী লোকর কান্দরা পানি শুবুছি দেখি কালে সে পানি মুন্দে মাগুথিব এই দিগর শব্দটা আসুছি মো পাদ যে টলুছি সেটিকে যাইপারিবি তো মু। আরে আরে কা পিঠিরে মো গোড়টা বাজিলাছি দেখ তুমি কোন ভাবুছ এই ভারত উপরে তুমি তোমার অহংকার তুঙ্গ পাচিরি গড়ি চালিথিব না না তা হেইপারিবনি কেবে নুয়ে
4: মু মু এইঠি কিয়ে কুয়ারে অছ মতো টিকে সাহায্য কর।
3: এই তো সে স্ত্রী লোক জনক সাহায্য মাগুছি নিরুপায় মা বিন্দুয়ে পানি দেই পারিনি বলি গোটে অমূল্য জীবন দীপ মো আখি আগে নিভিগলা ভীষণ যন্ত্রণা মু তোমার পাখু যাইপারুনি মা তুমি শব্দ বারি বারি মো পাখু চালি আস মা
4: যাওছি যাওছি রে বাপু।
3: এই তো সে স্ত্রী লোকটি মো সামনাকু চালি আসলে কে কে তুমি মা
4: পাড়ির অত্যন্ত দেবী
3: কাহাকু খোঁজুছ মা
4: কহ বাপা তু কোন তাকু আনি মতে দেইপারিবু
3: তুমি কাহাকু খোঁজুছ মা
4: মো সুরচিত্র বাপাঙ্কু তাঙ্ক মনরে অসংখ্য স্বপ্ন থিলারে পুও
3: অসংখ্য স্বপ্ন কোন সে স্বপ্ন মা
4: এই দেশ দিনে স্বাধীন হেব এ দেশর ভাগ্যাকাশরু পরাধীনতার ধূমকেতু উফেই যাই উইঁ আসিব মুক্তির লাল সূর্য
3: আহ চমৎকার স্বপ্ন।

0: আরে হে পরমজে এ মানিন্দার তোমার যে টাইমতে হস্তব না এসব খাই সফা করু হ্যাঁ
1: ইউ বিলিভ মি অর নট আসন্তা কালি মোর অনেক প্রোগ্রাম আছে তোমে টিকে জলদি খাই নিও
2: হয়ে রাম মোহাম্মদ ভাই এই বিরিয়ানি আর মটন তড়ক আসন্তার ভারি সুয়াদিয়া লন্ডন রে এই পঞ্জাব রেস্টুরেন্ট রে খাইবার রিয়েলি প্লেজার আছে
3: আরে পরমজিৎ আমার কোন পেট আছে যে খাইবা তাপরে পুনি থালি কোজা কলড়ু
0: আরে ভাই খাও খাও আজ মন ভরিকি খাও
2: কি রে মনিন্দর রাম মোহাম্মদ ভাইর চলিবাটা আজকাল খুব সুবিধা হয়ে গেল নাকি বেশ তো খরচ করে চালিছি
1: হ্যাঁ ভাই পরমজিৎ ভগবান দয়ার বিশেষ কিছু অসুবিধা হুনে সেদিন নুরজান ঘরে গোটায় গোলাম চক্রান্তরে পুলিশ মতো আরেস্ট কলা মতো পাঁচ বর্ষ সজা বি হেলা তবে জেল রু মুকুড়া পরে কৌশল করে মু চালি আসিলে লন্ডন রে ফ্লাইট ল্যান্ড কলা পরে সিধা চালিলে মাইকেল ওডেয়ার বঙ্গলা কো বাস তাপরে প্রথমে তা ড্রাইভর পদর রইলে আহ পরে পরে হ্যান্ডিম্যান বাস বেশ দি পয়সা কমেই বিনা অসুবিধার চলছে
3: তো থারে রাম মোহাম্মদ ভাই মু চালিলি মোর তোমার গোটে জরুরি কাম আছে
0: আরে র না খালি কাম কাম কাম মোর তো তোমার দুইজন কু ফের আসন্তা কালি পাই দায়িত্ব কইবার আছে শোন মু আজ তোমাকে মো জীবনর গোটায় গুপ্ত অধ্যায় শুনেবি
2: গুপ্ত অধ্যায় হ্যাঁ ও সেইটা মু জানিছি মানে তো আসল নাটা উদ্দাম সিং তো
1: আরে সেইটা নুহ আউ গোটায়
2: আউ তেবে কোন ভেবে তরিকা যা সব ভাবুছু তাকে জলদি জলদি কইপারবু
1: ইট ইজ এ টপ টপ সিক্রেট
2: টপ সিক্রেট
1: হুম তমে দেহ মো কথা শুনিলে না তমর লোম মূল গোটায় অজনা ভয়রে টাঙ্কুরি উঠিব
2: তু বাইয়া হলু রাম মোহাম্মদ ভাই
1: হ্যাঁ বাইয়া আজির বাইয়া আসন্তা কালি অপরাহ্নর মহানায়ক হব এবেঠু তুমি জানি রখ আসন্তা কালি এমিতি গোটায় ঘটনা ঘটিব যৌথিরে সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যর মূল ভিত্তি দোহলি উঠিব আউ তাহাই হব ব্রিটিশ শাসনর প্রথম ডেথ নেল
2: আরে কোয়ার যাওছে রাম মোহাম্মদ ভাই শুন

কে অপর প্রসাহসে কটা অ্যান্ড ফ্যাক্টরি হটেছে ব্রেভো ইন্ডিয়া ব্রেভো লেট হিস সোল রেস্ট ইন পিস।

জেল গভর্নর প্রমোদ রঞ্জন মহান্তি, নাথ সিং ডেঙ্গুরাপালা রবীন্দ্র কুমার মহাপাত্র, জেনারেল ও ডায়ার বৈষ্ণব চরণ মহাপাত্র, হংসরাজ লিঙ্গরাজ রায়, মনিন্দর রবি নারায়ণ নায়ক, ডেপুটি কমিশনার দীপেন ঘোষ, রতন দেবী নিহারিকা দাস, নূরজাহান মমতারানী বেহুরা, ছোট উদ্দাম সিং গীতাশ্রী দাস এবং নাম ভূমিকারে অনন্ত চরণ ভারতী, রচনা সুখদেব স্বাই, প্রযোজনা হিমাংশু ভূষণ সাবত। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররো। শুনন্তু শ্যামামণি দেবীঙ্ক কণ্ঠরে সুগম সঙ্গীত, শিল্পী গাইছন্তি গোপালকৃষ্ণঙ্ক রচনা।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: অভুলা গীত কার্যক্রমে প্রচার করছু কতটি আধুনিক গীত। প্রথমে কণ্ঠদান করছেন অর্জুন চরণ সামল, শিল্পী গাইছেন শ্রীনিবাস মহান্তি রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর ভাইচন্তি অর্জুনচরণ সামল, শ্রীনিবাস মহান্তিঙ্কর রচনা।

0: শেষ হলো অভুলা গীত। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্রর।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শেষ হলো অভুলা গীত। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্রর।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: শুনন্তু সঙ্গীত রূপক মোহরম পরিবেশন করিছন্তি মোহাম্মদ শকিল আক্তার এবং সাথী।
4: মোহরম ইসলামী বর্ষর প্রথম মাস হয়ে তাহা হর্ষ উল্লাসর প্রতীক রূপে পালন করা যায় না, বরং সম্পূর্ণ ইসলামীয় জগতরে এই মাসর প্রথম দশাহ শোক ও গ্লানির প্রতীক স্বরূপ পালন করা যায়। এহার মুখ্য কারণ হেলা হজরত মহম্মদক প্রাণপ্রিয় নাতি হজরত ইমাম হুসেনকু খুপাবাসীমানে জনাইলে যে অমির মুআইঙ্ক পুত্র ইয়াজিদ নিজের আধিপত্য বিস্তার করিবা পাই লোকঙ্ক উপরে অমানসিক অত্যাচার করুছন্তি, এবং এহা ব্যতীত শরিয়ত বিরোধী কার্য কলাপরে ব্যক্তিগত ভাবরে লিপ্ত রহি অণ ইসলামী পদ্ধতিরে অরাজকতা বিস্তার করিবাকু লাগিছন্তি। ইমাম হুসেন বাল্যকালু হি গণতন্ত্র উপরে বিশ্বাস রাখুলে, এবং হজরত মহম্মদক সংস্পর্শে নৈতিকতার যে সিদ্ধান্ত হাসল করে তাহা তাঙ্ক আত্মাকু উৎসাহিত করে। সম্প্রতি কালে গণমাধ্যমরে খলিফাঙ্ক নির্বাচন পদ্ধতি লা, কিন্তু আবু মুআইয়া নিজের খিলাফত কালে পুত্র ইয়াজিদকু যুবরাজ বা ওয়ালি আহদ ঘোষণা কলে, তেণু ইয়াজিদ তাঙ্কর বিরোধী শত্রুমানঙ্কু দমন করিবারে লাগিলে। হজরত ইমাম হুসেন এহা পছন্দ কলে নাহি, ফলরে তাঙ্ক উপরে ইয়াজিদক আধিপত্য স্বীকার করিবা পাই বলপ্রয়োগ করাগলা। এই সময়রে কুফাবাসীমানে ইমাম হুসেনকু অনুরোধ কলে যে মদিনারু নিজ পরিবারগ বর্গ সহ কুফা চালি আসন্তু, কুফাবাসীমানে তাঙ্কু খলিফা রূপে নির্বাচিত করিবে, তেণু তাঙ্কু ইসলামী পরম্পরার সুরক্ষা পাই নিজের মাতৃভূমি ত্যাগ করি মদিনারু কুফা যাবাকু পড়িলা। যিবা সময়রে সে তাঙ্কর পরিবারর সদস্য এবং অতি আত্মীয়মানঙ্কু নেই যেতেবেলে ফরাত নদীকূলরে অবস্থিত করবলাঠারে পহঞ্চিলে, ইয়াজিদক সেনা ইমাম হুসেনকু ঘেরাও করি সমস্তঙ্কু অটক রখিলে। তাঙ্ক খাদ্যপেয় আনিবার সবু বাট বন্ধ করে দিয়াগলা। ছোট ছোট পিলামানে উপবাস ও তৃষ্ণারে কলবল হয়েগলে, নদীকূলরে থাই সুদ্ধা পানি টোপায়ে পাইপারলে নাহি। এইপরি অটলবন্দী থিবা অবস্থায় ইমাম হুসেনক উপরে বারম্বার ইয়াজিদর আধিপত্য স্বীকার করি তাঙ্কু খলিফা রূপে গ্রহণ করিবা পাই বল প্রয়োগ করাগলা। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসেন সত্য ধর্ম ও গণতন্ত্র প্রথারু তিলে হেলে হটিলে নাহি, বরং ইয়াজিদক সেনার আক্রমণর সম্মুখীন হয়ে সত্য ও ধর্মর জয়গান কলে, কিন্তু সেনাবাহিনীর মোকাবিলা করিবা সম্ভব নথিলা। ইয়াজিদর ফৌজ ইমাম হুসেন এবং তাঙ্ক পরিবার বর্গঙ্কু নির্মম ভাবরে হত্যা কলে। শাহাদত ও সত্য পথরে জীবন উৎসর্গ করিবার এই দৃঢ় বিশ্বাস ও সাহসর প্রতীক করবলাঠারে ঘটিথিবা এই নৃশংস ও অমানসিক বর্বরতার মোকাবিলা করুথিবা হজরত ইমাম হুসেনক আদর্শক সম্মান স্মরণ করিবা দিগরে মহরম হেউছি এক জ্বলন্ত প্রতীক। আসন্তু সর্বপ্রথমে শুণিবা সংসারর সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ বা পরমেশ্বরঙ্ক প্রশংসনীয় এক হম্দ ফিজামে গুঞ্জি সদা লা ইলাহা ইল্লাল্লাহ।

তেবে শ্রোতা বন্ধু শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু 09495963210 নম্বরে আমি রহিলু আপনমানঙ্কর এসএমএস অপেক্ষারে। শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসিসারিছি, চলন্তু দেখিবা এসএমএস গুড়িক কেউঠ আসিছি, কে পঠাইছন্তি এবং কেউ গীত সব শুনিবাকু ইচ্ছা প্রকাশ করছন্তি। তেবে প্রথম এসএমএস টি আসিছি বলাঙ্গীরু পঠাইছন্তি সুভাষ প্রভাসিনী, শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি কাবেরী কথাচিত্রর গীত শুভকামনা ঘেন শুভকামনা, যে গীতটিকে গাইছন্তি অনুরাধা পোড়ল। তেবে প্রভাসিনী আপনক অনুরোধর গীতটি প্রচার করুছু, শুনি নিয়ন্তু।

প্রিয় এবং পামেলা জেন। তবে এই কথাচিত্রর গীতটি শুনবাক ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন জিগরণ পট্টামুন্ডাই কেন্দ্রাপড়ার সোমনাথ সাহু।